0: see they go. I'm a piano. We go show, we go let them know. Now we dey run the town and any show. We got that any woe, stronger than any foe. Bad man flows, put them on their toes. On the low, the girl them low. My bedroom shut down, South Jamo. Pass me the fatty jungle.
1: What's good, y'all? It's your girl, K Goddess, and you are now listening to YCRadio.org, the voice of today's generation.
2: WWE superstar Alberto Del Rio, take one.
3: Behold the angry giant.
2: Try it again, Alberto.
3: Behold the angry giant.
2: Perfect. Good luck tonight.
3: Behold the angry giant.
4: Yay! Read me another one, Dad.
3: This is WWE superstar Alberto Del Rio. It only takes a moment to make a moment. Take time to be a dad. Today.
5: Visit fatherhood.gov, brought to you by the U.S. Department of Health and Human Services and the Ad Council.
6: York College আপনার জন্য একটি বার্তা আছে। York College পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য TOEFL পরীক্ষার ব্যবস্থাকারী। এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন। ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা। হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক। ইয়র্ক পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য। আমরা এসি ভবনের 94-20 গার আর ব্রুয়ার বুলোভার্ড, জ্যামাইকা, নিউ ইয়র্ক, রুম নম্বর 1G05-এ অবস্থিত।
7: Dear gentle readers, Her Majesty the Queen honors you with her most generous invitation to attend the event of the season, the Senior Ball. Esteemed members of the class of 2026, prepare yourselves for an evening of elegance, celebration, and unforgettable delight, where the finest of society shall gather one last time in grand fashion. Your presence is requested, your style required, and your absence without reason will be noted. So ready your attire, perfect your entrance, and join us for a night you shall not soon forget. The question remains, will you be in attendance?
8: What's up, world? It's King Hearts. This is YCRadio.org, the voice of today's generation. Y'all already know what it is.